0: রেডিও। প্রিয় শ্রোতা, আপনি বিএবিএস গ্রহ রেডিও সুন্দর অনুসারে এতিখের ম আইপুগে ছু ওয়ার্দি টাউন ক্যাম্প ভিতর যা জিএসপিএস কপ হে আজ জিএসপিএস পনেরো বর্ষগাঁঠক অবসরের স্পেশাল সেলিব্রেশন ভাই মে আগে এত রামো সুন্দর সাড়ি সহজ করে দিদি বহিনী বসু সো ইউ অল আর লুকিং ভেরি প্রিটি রো কম্প্লিমেন্ট দিয়ে আব বহিনীসঙ্গ কুড়া করতে চাহু বিশেষ করি আজ মেয়ে আগে যে আমার জিএসপিএস দিদি বহিনী তো ভাই নাই হালু উহার স্পেশাল টোলে যে ভলিবল টিম টোলে হচ্ছে উহারসঙ্গ সবাইভাবে পহিলা তো কমান্ডর আমার ভাই মেজর অনিল গুরুং ভাই উহাকে ধর্মপত্নী আমার জিএসপিএস বহিনীর লাগে মদলি ফিগার আমিসঙ্গ অগাড়ি অলিক কুড়া করে সকুন আজ ফের প্রত্যক্ষ ভেটে কুড়া করার মৌকা পাই রাখছি সুষমা বহিনী স্বাগত করতে চাই তাই নমস্তে
1: ধন্যবাদ দিদি আজ আইদিন ভয় হয় নিকে টাড়া সফন পরাসম কমিট করে দিন ভয় থ্যাংক ইউ সো মচ ফর কমিং টু দ্য দিদি থ্যাংক ইউ
0: মাই প্লেজার বহিনী তাই স্পেশাল অবসর মা এটা হিসা বন্ধ পাওয়া মা আসলে জাঁদে নেই খুশি লাগি রাখে আমি আজকে দিন অলিক কুড়া করুন তেপি ভলিবল টিম কুড়া করছো আজ দিন কষ্ট গে হুন তো ভর্খর ভর্খর বিহান ভাই তো মোস্ট ইম্পর্টেন্ট আমার কেক কটিং ভর্খরে ভয় কষ্ট রয়ে বহিনী
1: আজ যে পনেরো বর্ষক সেলিব্রেশন হো দিদি আমরা এনুয়াল গ্যাদারিং হো কতি বহিনীহারে আমি আজ ওয়েলকাম করেছ ইন পর্সন ভেটি রাখছ তো মৌকা পাই রাখছ এন্ড ইটস গুড টু সি এভরি ওয়ান নিউ ফেসেস ওল্ড ফেসেস এন্ড স্টিল বহিনী দে আর এনজয় আই থিঙ্ক এন্ড উই গন এনজয় লেটার আমরা ইউ হোল ডে ইভেন্ট হো মর্নিং উই গন সেলিব্রেট না আমার কেক কটিং ভয় অফিসিয়াল সেরেমনি সমাপ্ত ভয় আব এন্ড দেন উই গন এনজয় দ্য ফুটবল টুর্নামেন্ট এজ ওয়েল দ্য ফাইনাল ওয়ান এন্ড দেন তো পছি আমি আবার আমি ভলিবল প্র্যাকটিস সাথসাথে উই উইল এনজয় উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স তো পছি আফটার ইভিনিং মানে পার্টি তো সদেছ এন্ড দেন উই গন এনজয় দিদি থ্যাংক ইউ
0: অফকোর্স বহিনী তাই বিহানদি বেলুকাসম লেট নাইটসম প্রোগ্রাম রব ইউ আজ দিন বিশেষ তাই ভলিবল কুড়া করুভাবে তেসব কুড়া করুপাখি তাই ভলিবল টিম অলিক কুড়া করে দিনোস লাস্ট টাইম ওয়েন উই স্পোক হ্যাঁ তেতে বেলা অলিক রামো ইনডেপ তো কুড়া হুনে মৌকা পায় না তবে আজ তাই ধরে নাই প্র্যাকটিস সেশন ভাই পনি সকা ছ অনি ফোর্থ অফ জুলাই মা আমার ভলিবল ফাইনাল কম্পিটিশন হইছে গর্দাখেরি মা হাউ ইজ ইট গোয়িং
1: দেয়ার নাও অনলি উই গট টু সেশন্স লেফ্ট নাও টু প্র্যাকটিস আবার ফোর জুলাই ইজ নিয়ারলি দেয়ার আমি যে প্র্যাকটিস হইছ বহিনীহলে দে হ্যাভ ডন রিয়েলি হ্যাভ গুড জব হ্যাঁ টিল নাও আনি হ্যাটস অফ টু দেম হ্যাঁ ডিসপাইট মম হুন্ছ বিজি লাইফ স্কেজুয়াল ছ ওয়ার্ক স্কেজুয়াল ইভেন আফটার দ্যাট দে আর ডুইং লট বেটার হাই আনি উইকেন্ড মা আয়ের প্র্যাকটিস গর্নু আই হ্যাভ স্পোকেন টু ইয়ার অলিয়ার দিদি পহিলা পনি ভনিহালে হ্যাঁ আমি কসো বিজি থিও অনি তপাই অরু রেজিমেন্ট ভন্নু ভন্দা আমি অলিক ফরক ছ উই আর স্ক্যাটার্ড এভ্রিওয়ের পনি আনি আমি যে তোলাই সমাটের আমি প্র্যাকটিস করুন ভেগে আপনার অলিক চুনৌতি হো দিদি তরপি বহিনীহারা যে রিয়েলি ওয়ান্ট টু সে থ্যাংক ইউ অস্তি থ্যাংক ইউ ভেছে বিএবিএস মারফত তর এভ্রি টাইম ওয়েন আই মিট দেম আই সে থ্যাংক ইউ টু দেম কিনা ইয়ার টিম ক্রিয়েট করুন নাই একদম আমার চুনৌতি থাকে অনি উই আর ভেরি প্রাউড অফ দেম হ্যাঁ উনার বিনা তো উই ক্যান থিঙ্ক অফ দ্য টিম এনিওয়ে whether they win or lose we are still proud of them didi
0: of course that's the spirit and sportsmanship bhanera bhancha ani jitnu ko lai khelne haina participate bhayera chai euta sportsmanship dekhaunu that is most important thing haina fair play that should be the motto hai ra bhaini aba antya ma tapai ko tarfa bata sampurna gsps parivar lai aba aaja birthday pani ho haina tyo pani 15th birthday bhane pachi specially tapai harule yo sal bhari different events haru garera yeslai mark gardai hununcha so what's your message to them bhanu sampurna gsps family lai
1: hajur hamro sampurna gsps family লাই দিদি ফর ফ্রম দ্য সিনিয়র টু দ্য জুনিয়র র্যাঙ্ক টু অল দ্য ফ্যামিলি মেম্বার্সহারাই আব আমার ব্রুনাইমা হুন্ছ হরেক দেশকে কোনা কাপচামা হুন্ছ ওয়ের বা আমার গোর্খা রেজিমেন্ট হ্যাঁ উনারা যে হ্যাপি 15th এনিভার্সারি বার্থডে পনি ভন্ন চাহান্ছু যা হুন্ছ রমাইলোসঙ্গ সেলিব্রেট গর্নুস হ্যাঁ আমরা ওয়ান এন্ড অনলি প্রোগ্রাম এনুয়াল প্রোগ্রাম চাই এটা ভেট হুন্ছ আমি নট লাইক অদার রেজিমেন্টস হ্যাঁ তেসকো লাই যে মেক ইয়ার টাইম হ্যাঁ এক বর্ষ অগাড়ি না তবে বুক গর্নুস আউনুস সো দ্যাট ইউ ক্যান মিট এভলি মেম্বার্স ভনম না আবার জেন্টসহ তো উহার ভেট ভাইহাল তো এজ এ ফ্যামিলি